সুকুমার কলাই কি হওয়া উচিত তার আদর্শ দাঙি ধরে, কিন্তু এই কথার পৰা আমি বুজা ভুল হব যে কি হৈছে তালৈ চকুকে নিদিয়ে। ভারতীয় কলাকারসকলে সৌন্দর্যর চিরন্তন সত্যবোৰৰ গবেষণা করে আহিছে, গতিকে তেওঁলোকৰ পক্ষে তেওঁলোকৰ সময়ৰ অসুন্দৰ সত্যবোৰ বাছি উলিয়াই পেলাই

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 10 তারিখ, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর আজি 27 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর ত্রয়োদশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:49:24 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:10:47।

0: জিলার রেহরুখ।
1: নমস্কার, জিলার রেহরুখ অনুষ্ঠানত আজি শুনক দৰং জিলার রেহরুখ। আজি আমার সৈতে আছে দৰঙৰ পৰা আমাৰ সংবাদদাতা ময়ূখ গোস্বামী। সমগ্র রাজ্যৰ লগতে দৰং জিলাতো অহা 2 আগষ্টৰ পৰা হবলগীয়া লোকপিয়লৰ বাবে জিলা প্ৰশাসনে প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ কৰি তুলিছে। এইবাৰৰ লোকপিয়ল 2টা পৰ্যায়ত অনুষ্ঠিত হ'ব আৰু প্ৰথমবাৰৰ বাবে সম্পূৰ্ণ ডিজিটেল পদ্ধতিৰে পৰিচালিত হ'ব।
2: লোকপিয়ল সফলভাৱে সম্পন্ন কৰাৰ উদ্দেশ্যে দৰং জিলাত 2018 গৰাকী গণনাকাৰী বিষয়াৰ লগতে 341 গৰাকী পৰ্যবেক্ষক নিযুক্তি দিয়া হৈছে। এই বিষয়াসকলৰ প্ৰশিক্ষণ ইতিমধ্যে আৰম্ভ হৈছে আৰু পৰ্যায়ক্ৰমে 3 দিনীয়াকৈ প্ৰশিক্ষণ প্ৰদানৰ ব্যৱস্থা কৰা হৈছে। অহা 2 আগষ্টৰ পৰা লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় আৰম্ভ হ'ব আৰু উক্ত দিনাই মোবাইল পোর্টেল https://se.census.gov.in মুকলি হওয়ার পাছত জনসাধারণে এই পোর্টেলত লগ ইন করে নিজের পরিয়ালের সদস্য, বাসগৃহ, শিক্ষা, জীবিকা আদি তথ্য স্বঘোষণার জড়িয়ে নিজে দাখিল করব পারিব। এই স্বনথিভুক্তিকরণ প্রক্রিয়া 15টা দিন পর্যন্ত কার্যক্ষম হয়ে থাকিব। ইয়ার পাছত 17 আগস্টের পর গণনাকারী বিষয়াসকল ঘরে ঘরে গিয়ে সংগৃহীত তথ্য সমূহ পরীক্ষা আর সত্যতা নিরূপণের লগতে গৃহ গণনার কাম সম্পন্ন করব। এই পর্যায়ের কাম 15 সেপ্টেম্বরের ভিতর সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখযোগ্য যে এইবার লোকপিয়লত মোট 33টা প্রশ্ন সন্নিবিষ্ট করা হয়েছে আর এই প্রশ্নসমূহ উত্তর প্রতিজন নাগরিককে প্রদান করব লাগিব। এইবার প্রথমবারের বাবে প্রতিটি বাসগৃহ জিও টেগিং করা হব আর প্রতিটি বাসগৃহ এক বিশেষ পরিচয়সূচক নম্বর প্রদান করা হব। কোভিড-19 মহামারীর পরিস্থিতির বাবে 2021 চনত দেশত লোকপিয়ল অনুষ্ঠিত করব পৰা হোৱা নাছিল, সেয়েহে নির্ধারিত সময়তকৈ প্রায় 5 বছৰ ব্যবধানত অনুষ্ঠিত হবলগীয়া এই লোকপিয়লক বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়েছে।
1: সমগ্র দেশের লগতে দৰং জিলাতো বিকশিত ভারত ফর গ্যারেন্টি রোজগার আজীবিকা অভিযান গ্রামীণ চমুকৈ VBG আসনের রূপায়ণ দৰং জিলাতো আরম্ভ হয়েছে। সরকারের মীন পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী নীলিমা দেবীয়ে যা 2 জুলাই জিলাখন আনুষ্ঠানিকভাবে এই আসনির শুভারম্ভ করে। এই বিষয়ে অধিক জানাইছে আমার সংবাদদাতায়।
2: এই উপলক্ষে মঙ্গলদৈস্থিত জিলা পুথিভঁৰাল প্রেক্ষাগৃহত এক রাজহুৱা সভা অনুষ্ঠিত হয়। গ্রাম্য অর্থনীতি অধিক শক্তিশালী করার গ্রামাঞ্চল বহনক্ষম জীবিকার সুযোগ সৃষ্টির জড়িয়ে প্রতিজন ব্যক্তিলে উন্নয়নের সুফল লক্ষ্যে গ্রহণ করা কেন্দ্রীয় অভিলাষী আসনি শুভারম্ভ করে দেওয়া ভাষণত মন্ত্রী নীলিমা দেবীয়ে প্রায় একটা উদ্দেশ্যে দীর্ঘদিন রূপায়ণ হয়ে পিছত বিলুপ্ত হওয়া মহাত্মা গান্ধী রাষ্ট্রীয় গ্রাম্য নিয়োগ নিশ্চিত আসনি চমুকৈ MGNREGA আর VBG রামজি আসনির মাজের মৌলিক পার্থক্য ব্যাখ্যা করে। কয় যে নতুন আসনি গ্রামাঞ্চল সামগ্রিক উন্নয়ন আর স্থায়ী সম্পদ সৃষ্টির উপর অধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। আসনি সঠিক আর ফলপ্রসূ রূপায়ণের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে রাজ্য সরকারে গাঁও আর নগরের মাজের বৈষম্য দূর করে সমন্বিত উন্নয়নের লক্ষ্যে নিরন্তরভাবে কাম করে আহিছে বলেও মন্তব্য করে। প্রতিখন পঞ্চায়েতে উন্নয়নমূলক কার্যসূচী রূপায়ণের বাবে বছরি প্রায় 2 কোটি টাকা অনুদান লাভ করবে বলে উল্লেখ করার লগতে আসনিখনের অধীনত 125 দিনের কর্মসংস্থাপনের নিশ্চয়তা প্রদান করা হব বলে ভাষণত উল্লেখ করে।
1: ভারত সরকারের কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রালয় আর ভারতীয় কৃষি গবেষণা পরিষদ চমুকৈ ICARৰ উদ্যোগত সমগ্র ভারতবর্ষতে যা 1 জুনের পর মাহজোড়া কার্যসূচীরে অনুষ্ঠিত পথার বসাও অভিযান দৰং জিলাতো কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগত রূপায়ণ করা হয়। এই বিষয়ে

0: মোহাম্মদ ইরফান আর হিমেন রেশমিয়ার হয়ে গীতটি শুনিলে। চিত্রগীত অনুষ্ঠানটি প্রচার করা হয়েছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথা তো কি
2: নহব কিয়? হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে টনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
4: আর্থিক জরুরি অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
5: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম।
4: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
0: চিত্ৰগীত অনুষ্ঠানৰ শেষৰ গীতটি শুনক, ৰ'দৰ চিঠি ছবিখনৰ পৰা লোৱা। গীতটিত কণ্ঠদান কৰিছে জুবিন গাৰ্গে।

0: হয় এন্ধারার রজা এন্ধারে লাগে মজা
1: যা যা রজা খা গজা পাবি মজা
0: মই জ্যোতি করে দেও নষ্ট ভাল মন ভাল কাম দেখি পাও কষ্ট সুন্দর কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন নয় মোর পছন্দ দুইটাকে কাটি কুটি করে দিম লন্ড ভন্ড
2: খবর খবর খবর
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত এনার যোগান ধরে যাও তার বাবে কিছু কমিশন পাও দে যুদ্ধ
2: খবরদার
0: খবরদার
2: খবরদার
0: খবরদার

হলো শিব জটাধারী, রূপর কুমার হলো শিব জটাধারী, পক্ষী রাজ গোরা খট খট খট খটকে দৌড়া, পক্ষী রাজ গোরা খট খট খট খটকে দৌড়া।

জানা রাজভবন হয় থাকে মনে মনে কিরিক উড়িলে জাগে, হয় থাকে মনে মনে কিরিক উড়িলে জাগে, হাহ থাকে জনে জনে গোট খুয়াব লাগে।

আত্মপ্রতিষ্ঠার ঠামখমিয়াত কোন ভঙা নাই, জুলুকি জুলুকি কয় শিকায় নিয়তিয়ে মনে করা কাহিনীর প্রতিশ্রুতির কথা কোনে পাহরা নাই। তথাপিও বতরত খেতিয়কর কঁকাল বান্ধ খায়, উপজি পার সম্ভাবনীয়তাত গাই বাই নোচাকই থকা নাই।

তুমি হি মেরে মন্দির। খানদান বুলছবির লতা মঙ্গেশকরের কণ্ঠর এই গীতটি এবার আগবাইছ অর্ধ আকাশ অনুষ্ঠানত।

স্থানত উপস্থিত থাকে বিশিষ্ট শিক্ষাবিদ মহেন্দ্রনাথ কেওট, শৈলজা কুমার, পদ্মাবতীকে প্রমুখ করে ভালে সংখ্যক বিশিষ্ট ব্যক্তি, শিল্পী, কলাকুশলী, প্রশিক্ষক আর প্রশিক্ষার্থী সকল। শ্রোতা সকলে ইমান পরে সংবাদ ভিত্তিক অনুষ্ঠান রেঙনি শুনিলে। অনুষ্ঠানটি যুগুতায় আগবড়ালে পুলক কুমার ডেকায়।

0: অন্তর্ভুক্ত করার বাবে কেন্দ্রীয় সরকারে রাজ্য সরকারলৈ প্রেরণ করা প্রস্তাবটো পুনৰ অসম সরকারের ওচৰলৈ উভতি অহা বুলি সদনত উল্লেখ করে ভৈয়াম জনজাতি পরিক্রমা মন্ত্রী ডক্টর রণোজ পেগুয়ে। বিজেপিৰ বিধায়ক টঙ্কেশ্বৰ ৰাভার এটা পরিপূরক প্রশ্নের উত্তরত এই কথা সদরি করে মন্ত্রী ডক্টর পেগুয়ে কয় যে ৰাভা হাছং মিচিং আর তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদক সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্ভুক্ত করার বাবে উত্থাপিত দাবী সন্দর্ভত 2024 চনত রাজ্য সরকারে গঠন করা কেবিনেট উপসমিতির প্রতিবেদনের ভিত্তিক বিষয়টি বিবেচনার বাবে ভারত সরকারলৈ প্রেরণ করা হয়। কিন্তু এই তিনি পরিষদক কি পদ্ধতিরে সাংবিধানিক মর্যাদা প্রদান করিব লাগে সেয়া রাজ্য সরকারের প্রস্তাবত উল্লেখ করা হওয়া নাছিল। ইয়ার বাবে ভারত সরকারের প্রস্তাবটি পুনর অসমলৈ উভতি আহিছে। এই ক্ষেত্রে আলোচনা করে শীঘ্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হব। লগতে ষষ্ঠ অনুসূচীর অন্তর্ভুক্ত করা বিষয়টি রাজ্য সরকারের প্রস্তাবত উল্লেখ নকরার কারণ ব্যাখ্যা করে কয় যে সংবিধানের ষষ্ঠ অনুসূচীর পঞ্চম অনুসূচীর জড়িয়ে জনজাতি লোকক সাংবিধানিক মর্যাদা প্রদানের ব্যবস্থা আছে। সংবিধানের 371 অনুচ্ছেদের জড়িয়েও রাজ্যসমূহক বিশেষ ক্ষমতা প্রদানের ব্যবস্থা থাকার বাবে পূর্বতে প্রস্তাবত উল্লেখ করা হওয়া নাছিল। সেইবাবে বিষয়টি প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় গৃহমন্ত্রীরে আলোচনা করে পরবর্তী সময়ত এই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হব। ইয়ার বাবে মুখ্যমন্ত্রীয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী পর্যায়ত আলোচনা অব্যাহত রক্ষা বলেও মন্ত্রীগুলিয়ে সদনত উল্লেখ করে। বিধানসভার প্রক্রিয়া আর কার্য পরিচালনা নিয়মাবলীর 54 আর 301 নম্বর নিয়মের অধীনতো কেবাটাও গুরুত্বপূর্ণ বিষয় সন্দর্ভত আলোচনা চলে। লগতে সদনত ইতিপূর্বে দাখিল করা 3খন বিধেয়কও আজি সদনে গৃহীত করে। সদনে গৃহীত করা এই বিধেয়ক 3খন হয়েছে ক্রমে 2026 চনের অসম সামগ্রী সেবাকর সংশোধনী বিধেয়ক, 2026 চনের ভূমি অধিগ্রহণ পুনর্বাসন আর পুনৰ সংস্থাপনত উচিত ক্ষতিপূরণ আর স্বচ্ছতা অধিকার সংশোধনী বিধেয়ক আর 2026 চনের মাজুলী সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় সংশোধনী বিধেয়ক। ইয়ার আগেয়ে রাজহ আর দুর্যোগ প্রশমন বিভাগের মন্ত্রী কেশব মহন্তর হয়ে সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজরিকায় আন 4খন বিধেয়ক অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসর অনুমতি সাপেক্ষে সদনত উত্থাপন করে। রাজহ আর দুর্যোগ প্রশমন বিভাগের মন্ত্রী কেশব মহন্তর হয়ে সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজরিকায় আজি সদনত উত্থাপন করা বিধেয়ক 3খন হয়েছে ক্রমে 2026 চনের অসম ভূমি আর রাজহ নিয়ন্ত্রণ সংশোধনী বিধেয়ক, 2026 চনের অসম ক্ষেত্রের পরিসীমা নির্ধারণ সংশোধনী বিধেয়ক, 2026 চনের পঞ্জীয়ন অসম সংশোধনী বিধেয়ক আর 2026 চনের ভারতীয় স্টাম্প অসম সংশোধনী বিধেয়ক। পাছত অসম বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসে কাইলৈ পুৱা 9:30 বজা পর্যন্ত সদন স্থগিত ঘোষণা করে। অসম বিধানসভার আজির দিনটির কার্য বিবরণী শুনিলে যুগুতাই পঠিয়ালে সাংবাদিক মুকুট রয়ে।
1: আর্থিক জরুরি অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
2: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম।
1: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800420223 নম্বৰত।

শ্রোতাসকল, হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানের শেষত শুনক আপ কি কসম বোলছবির জিন্দেগি কে সফর মে শীর্ষক গীতটি। শিল্পী হয়েছে কিশোর কুমার।